0: আরে এইটা একদম সিম্পল এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
1: শক্তি যাহা বর্ষা বর্ষা নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া চেটিনাড সিমেন্ট দ্য পারফেক্ট কনক্রিট চয়েস

0: দার্জিলিং থেকে দীঘা, কোচবিহার থেকে কাকদ্বীপ, কোটিরও বেশি মানুষ এই যোগ উৎসবে অংশগ্রহণ করবেন। আর কলকাতা বিগত দিনের সব রেকর্ড ভেঙে লক্ষ লক্ষ মানুষ যোগে অংশগ্রহণ করবেন। আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলবো, 1893 সালে বিশ্ববন্দিত যুব সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ তিনি এই যোগের সম্পর্কে কি বলেছিলেন আপনারা জানেন, যোগই একমাত্র মুক্তির উপায়, যোগই আনন্দ, যোগই প্রেম, এবং যোগের মধ্য দিয়ে মন এবং শরীরের বিকাশ তিনি অনেক আগে বলে গেছেন। এই যোগ পশ্চিমবঙ্গের পুরনো সংস্কৃতি, বেদ উপনিষদ গীতা থেকে শুরু করে এই যোগের কথা আমরা সবাই পড়েছি এই সমস্ত ঐতিহাসিক গ্রন্থে। 1920 সালে যোগানন্দ পরমহংসের হাত ধরে এখানে যোগের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তার ভাই বিষ্ণুচরণ ঘোষ 1923 সালে এখানে যোগ প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। আমি আর কথা বলাবো না, ইতিহাস আমরা জানি, আমি শুধু প্রণাম আর কৃতজ্ঞতা জানাবো বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, আর ধন্যবাদ জানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে, যিনি পশ্চিম বাংলায় এই হারিয়ে যাওয়া ভুলিয়ে দেওয়া যোগকে 2026 আন্তর্জাতিক যোগ দিবস 12তমতে আমাদের মধ্যে ফিরিয়ে দিলেন। ধন্যবাদ প্রধানমন্ত্রী, ধন্যবাদ প্রধানমন্ত্রী, শত কোটি প্রণাম জানিয়ে আমার কথা শেষ করলাম। ভারত মাতা কি।
1: That was the Honorable Chief Minister of West Bengal, Sri Shubhendu Adhikari, addressing the gathering on the occasion of the International Day of Yoga. And every yoga enthusiast, and we can see that the Honorable Minister for Municipal Affairs, Srimati Agnimitra Paul of the Government of West Bengal, is also among the lakhs of yoga enthusiasts who have assembled at the iconic Red Road. And the Honorable Chief Minister of West Bengal mentioned that more than 2,57,000 registrations have taken place for today's main ceremony here at the Red Road, and more than a crore yoga enthusiasts will join, especially in the state of West Bengal, from Darjeeling to Digha and from Kuchbihar to Kagdweep. And now we can see that the Honorable Prime Minister Sri Narendra Modi is walking towards the dais where he will be performing the asanas and leading the nation today in performing yoga. And as we know that yoga for healthy aging is the theme of
2: Rajpal Sri R.N. Ravi ji, Urjavan Mukhyamantri Shubhendu Adhikari ji, केंद्र में मेरे सहयोगी प्रताप राव जाधव जी, अन्य सभी महानुभाव, यहां कोलकाता में जुटे सभी प्रतिभागी, देश विदेश में योग से जुड़ रहे सभी साथी और मेरे प्यारे देशवासियों, 21 जून का ये दिन पृथ्वी के कुछ भूभाग पर साल में सबसे लंबी अवधि का दिन होता है और अंतर्राष्ट्रीय योग दिवस के कारण 21 जून का ये दिन विश्व के सबसे बड़े सामूहिक उत्सव का दिन भी बन गया है। विश्व के अलग अलग हिस्सों से योग की एक से एक अद्भुत तस्वीरें आ रही हैं। भारत में हिमालय से लेकर

0: শ্রোতা বন্ধু মানে ফোন করে সে সমস্যা কু নেকি সেইটা আপনার প্রাঞ্জল ভাবে বুঝাই দেলে কিন্তু অতি সংক্ষিপ্তরে পুঁ থেকে আমি শ্রোতা বন্ধু কই দিও সম্যক ভাবে যে আমি কেউ কেউ জিনিস উপরে গুরুত্ব দেলে আমি সুন্দর হয়ে পড়া আমার দাঁত বি সুন্দর রহব।
1: সুস্থ দাঁত সুস্থ মাড়ি হচ্ছে সুস্থ জীবনর আধার, তেণু নিয়মিত দাঁত ঘষন্তু, তমাকু থারু দূরে রুহন্তু এবং সময় সময় দন্ত চিকিৎসক পরামর্শ নিয়ন্তু।
0: আপনার আসলে অতি সুন্দর ভাবে আমার শ্রোতা বন্ধু মানুষ সমস্যা কু নেই যে সব প্রশ্ন পচারে তাকে সুন্দর ভাবে সমাধান করে দেলে বুঝাই দেলে, তা সহিত দাঁত কু কেমতি সুন্দর রাখিবা সে বিষয়ে বি বুঝাই দেলে। আকাশবাণী ব্রহ্মপুর পরিবার তরফর আপনার বহুত বহুত ধন্যবাদ। হ্যালো, স্বাস্থ্য পাই কথাটি কার্যক্রমর প্রায়োজক থিলে সম হসপিটাল শীতলাপল্লী ব্রহ্মপুর। সুলভ সুবিধাজনক ও অত্যাধুনিক স্বাস্থ্য সেবার অনন্য ঠিকানা।
2: সুস্থ মা ও সুস্থ শিশু পরিবার পাই এহাই সবুঠু বড় খুশি।
3: সম হসপিটাল ব্রহ্মপুর আনিছি মা এবং শিশুঙ্ক পাই সুরক্ষিত মাতৃত্ব ও শিশু চিকিৎসা।
2: হ্যাঁ, সম হসপিটাল ব্রহ্মপুর স্ত্রী ও প্রসূতি বিভাগের পাইবে অভিজ্ঞ ডাক্তারঙ্ক দ্বারা জটিল গর্ভাবস্থার সঠিক চিকিৎসা এবং শিশু রোগ বিভাগের রয়েছে নবজাত শিশুঙ্ক পাই অত্যাধুনিক এনআইসিইউ এবং বিশেষ যত্ন।
3: অভিজ্ঞ ডাক্তার এবং স্নেহী নার্সঙ্ক দ্বারা উত্তম সেবা পাই আজি হি আসন্তু সাম হসপিটাল শীতলাপল্লী তারাতারিণী রোড ব্রহ্মপুর। সুলভ সুবিধাজনক ও উন্নত স্বাস্থ্য সেবার অনন্য ঠিকানা।

টিকুনন্দ, বিশ্বনাথ, দিলীপ দেব, মানসিং, অরবিন্দ, বাড়কৃষ্ণ, জপ, জন্ম, সিমাই এবং অশোক। আপনার কার্যক্রম শুনেছেন আকাশবাণী বলাঙ্গীর কেন্দ্রর।

0: দাদা জোহার।
1: জোহার, আরে বহেন জোহার।
0: দাদা,
1: ও
0: ইটা বলতুলি
1: কেনটা
0: দেখো, ইটা তো বর্ষা বর্ষি হেবার সময়ানি পলে এলা নগে।
1: এ হে জেন জেনতানি জালানো বর্ষি গে।
0: হ
1: আমার চাষি ভাই মান করার ফুরসত নেন ইহাদে।
0: দেখো তো,
1: হ্যাঁ
0: আমার অনেক চাষি ভাই বোন মানে খড্ডি বি বুনি দেলে ন। হ্যাঁ দুই জেট পড়ুছে পছে। হ্যাঁ বাকি সেটাকে ডর ভয় তো নি ন বাকি লাগুছে।
1: শুধু তো চাষ তর তর বুনি যা মঠ বলছ।
0: এটা ঠিক কহুছ যে
1: চাষ বাস কে যদি আকতুরিয়া নু রপটি করে নে করব নি কে।
0: হ্যাঁ
1: বলে ঠিক লাভ নেই মিলে আর ঠিক বতরে বতরে নেই মিলে সব কিছু।
0: জি দাদা, গুটে কথা কমি বলতুলি বল তো। দেখো আমার চাষি ভাই বোন মানে ধান চাষ করবার লাগি যেতকি হরবরে যায়সন আর যেতকি কর যত্নবান হেসন জেনি কে। এই জন বিহন বুনা রখি করি সার সুরা এটা সেটা করি করি তাকর জমিন মানকু বি সজবাজ করি করি জেনতা হেসন জি। ই ডাল জাতীয় ফসল টিকে করবার লাগি হেতকি টিকে আকে নি জানবা কি লাগছে।
1: শুন তো, ই জেন মাকড় জেন সব আর নি লাগি যাউছন কা।
0: হ্যাঁ
1: হেতে লাগি টিকে কধরি দউছন বাগির লাগছে।
0: জি দাদা, হেটা ঠিক কহুছ যে দেখো মাকড় তো আইবে নি কি, আমি যদি তাকর রহলা জায়গা কে খাইলা জিনিস কে ধ্বংস কলা সে মনে আর আমটা ছাড়বে কে কহ। আর সে বিজরে হেলা কানা খাইবি
1: যে এই জন আমার আট গুড়া মানে নেই হচ্ছে কে। হেটা যে কাছে দি কাছ লেখা করি দি পকাই দিছিলা নি কে।
0: হই
1: বতর দেখি করি টিকে টিকে ই কানুল হেলা মু গেলা এই জন সোমিয়া দেখি করি।
0: হ্যাঁ
1: টিকে টিকে করি দেলে কানা হবা কি সবু আড়ু চাসি দুই পয়সা পাইলে টিকে ভাল। হুম
0: হুম হুম যে হেটা বলতুলি যে দেখো ই জেন ডাল জাতীয় ফসল টিকে অতকা বি লাভ নি মিলছি কে।
1: হুম হুম হুম
0: তারপরে আমার জেন বৈজ্ঞানিক আজ্ঞা মানে কহুছন ই জেন অলগা জেন জেন ফসল করব খস সার দেব কেতনি খেতে যতন পাতন করব তারপরে সে ম্যাট কে বি আর কানা কানা মানে দেলে জিগরি হউছি।
1: হুম হুম হুম
0: বাকি ডাল জাতীয় ফসল গলে নি কে এটা খসার জহ দেবাকে নি পড়ে
1: না। এটা সত কথা যে।
0: হ্যাঁ
1: বাকি তুমি যেন হিসাবে কথা নেল নে কে ই ডাল জাতীয় ফসল বাবদ কে নিয়ে কানা গোটে গুতা উচার হেতা কে বলুথিনি।
0: আর দেখো তো ই ডাল জাতীয় ফসল কে নিয়ে করি ইটা সে কানা কানা যোজনা মানে বি হউছি, তার মানে মুখ্যত ই যেন হরড় চাষ কে নিয়ে।
1: হ্যাঁ হ্যাঁ
0: আর ইটা কানা কি সে কম প্যান্থি বি হেসি কি নি বলে কানা যোজনা মানে হচ্ছে ই বাবদ কানা কানা কথা কথি টিকে হেতা কে বলুথিলি।
1: যে কেন আজ্ঞা কে টিকে ফোন লগাম বলুথিলি
0: ই যেন আমার বিজয় কুমার শতপথী আজ্ঞা।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ জেলা সংযোজক যেন অছন।
0: হ্যাঁ অন্তরাষ্ট্রীয় শুষ্কাঞ্চল গবেষণা সংস্থা সঘন কৃষি কার্যক্রম।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: ই বাবদ র সে সব কথা বুঝে কি কই দেবি
1: বলে গুটে কাম করু আজ্ঞা কুটি কে ফোন চাহলু তুমি পত্র মুই কলে কলে বসি করি শুনুছে।
0: হন্তা করু।
1: হ্যাঁ
0: জোহার আজ্ঞা।
2: নমস্কার,
0: আমার বৈঠকে কি আপনাকে স্বাগত করুছ আজ্ঞা। আমার যে আজির বিষয় রয়েছে নিকে সঘন কৃষি কার্যক্রম, এটা কানা এ আর ইতার উদ্দেশ্য কানা এ ই বাবদি আমার চাষি ভাই বোন মানুষ টিকে ভাল করে বুঝে করে কহবে আজ্ঞা।
2: গোটে ইন্টেনসিভ এগ্রিকালচার প্রোগ্রাম আইএপি বলি করে ওড়িশা সরকার কৃষি কৃষক বিভাগ তরফ রু চলা যাচ্ছে ইন বলাঙ্গীর কে হরড় র উৎপাদন বড়।

0: লগত এটা কথা হ্যাঁ
1: আপনার পুরা পরিচয় টিকে কহুন।
2: মোর পরিচয় গাঁটা হচ্ছে এখানে গুড়িমুন্ডা রাজাগরপুর। মোর না সরোজ কুমার নাই।
0: গাঁকে কিবার কে হলে কেন বাটু যিবার কে হছি বলাঙ্গির রু
2: বলাঙ্গির রু আপন ডবল রাস্তা আছে আয়া আমার এই চন্দ্রমা বাটু আসলে বি হবা তারপরে আমার সালেবাটা আড়ু আসলে বি হবা আর ডসিয়ার ডাইরেক্ট আসলে বি আমার এই বসুয়া লাইন জেলা থেকে আগলপুর থেকে আসলে বি হবা আগল তো ডের কিনো তার মগা।
1: যে আপনার গাঁ কেটে গাঁ হবা
2: আমার গাঁ দুইটা বাড়া আজ্ঞা।
1: যে চাষবাস ইয়াদে কানা কানা করুছন
2: চাষবাস ইয়াদে না ইয়া ধানতনি বনমা টাইম আসি গলা তারপরে ইচ্ছা পলা পটাই কি ঝুলের কাছে যাওয়ার লাগি ওরা মে টাকা আইছে মই তলবার রাইছে আইয়া।
0: আচ্ছা এটা কেভু করুছন কিটা নোয়া হেকরি পকুছন
2: এটা তলবারটা আগরু চাষে মানে করিতিলে মই পচরা পচরি করিকে ভাল আসি বলছন আর মই তো তলবাররে পহলা পকে।
0: আচ্ছা আচ্ছা
1: জি ই জেনে দেখুন এটা মির্চা বইলে ফের গে আর বি গানা গানা পনি পরিবা করছন কে পনিপরিবা সঙ্গে সঙ্গে তারপরে ধান চাষ বি করুছন ধান উতারু ডাল জাতীয় ফসল বি কানা করছন কে মুগ কান্দুল কানা কানা করছন কে
2: ধান ধান উঠলে আমি মুগ মানা বি করছন।
1: আর ই কান্দুল করছন কি নি
2: কান্দুল ধান র সঙ্গে অসাড়ে দেছ বলে আমি ধান পরে দুই মাস পরে ধান গলে তারপরে হই যাইছি কান্দুলটা।
1: জি কান্দুল আদে কেনটা হেসি
2: আদে আয়া পাক দেখি করি বলছে যদি ফুল নি জড়বা মেশিন পাথর ঠিক সে দেলে গছ ভালসে আসা হলে ভালো হতে হবা আর যদি কিরা পোক খেয়ে খাওয়া দেওয়া বলে এটা গছ সকসেস যদি ঠিক রে নি হেলা রুসপুস যে নি আরে আদে কমে যাচ্ছে বাকি ঠিক পুষাছে ভাল লাগছে। হুম
1: হুম আমার কানা কি আমার যেন কৃষি বিভাগ তরফ রু বি যেন কান্দুল চাষ করবার লাগি চাষী ভাই বহন মানুষ বহুত প্রোৎসাহন দিয়া হচ্ছে বলে আজ্ঞা মানকর সঙ্গে যোগাযোগ রাখছন হেনটা
2: হেনটা তো না রাখবার আমার নিজে একলা করছ যোগাযোগ না রাখি
1: বাকি করবে বলে ভাল হবা এথরো
0: হেটা খাতা কলম ধরিছন কে
2: আ বর্তমান মি ধরিছে আমি ইয়াজে বর্তমান দেখু কি আপন ফল কেতরে নি কলমার আগর এটা মগত বড়িয়া আদিন কিতরে লিখিছিলি
0: আমার চাষ বাস কে নেকরি কবিতাটে কহুন তো।
2: হ্যাঁ চাষির কলজা টাঙ্গর পথর কেভেনি যে ফাটি চাষির কলজা টাঙ্গর পথর কেভেনি যে ফাটি যেতে আলে দি মরবি অনাটন আজকে বড়ুছিছি যেতে আলে দি মরবি অনাটন আজকে বড়ুছিছি ইয়া সব বেড়ে যায় কে পেন আলাতে সব কইরে।
0: আপন যেন চাষ বাস করুছন
2: আজ্ঞা
0: ধান চাষে কেনতা লাভ মিলছি উপরে টিকে কইবে তো
2: ধান তে তো সবুলে লাভ হউ দি আজ্ঞা সব মেন কথা আছে ও খাবার বর্ষে কর হই যায়। ও ধান নি এলে ঘরে ওড়িয়া নিতলে বড়িয়া নি বলে কইছন ও সবুলে বড় চিন্তা হে এটা। ধান বহুত বড়িয়া পুষুছি আমরা সিজে করে যেন খাওছো নিজের ভাত মুটে ভলটা বি খাওছো আজ্ঞা বর্তমান মই আর দোকান কে জিয়ানি পড়ে জল যদি সরি গলা আজ্ঞা দোকান দোকান জিবা কে পাবা পয়সা ফিরে বি আজ্ঞা বুকা মারবা কে পড়ছি ট্যাং। হুম হুম
0: হুম ইহাতে কত দূর গলা ন চাষ বাস করবার লাগি
2: চাষ বাস করবার লে পলা পোকা আছে তারপরে আর কাল পরে মই ধান ভূমি। হুম
0: হুম বলে পানির সুবিধা কানা কেনতা আছে
2: পানির সুবিধা আছে আর বোরিং কি কুড়ি যে বন্দর সুবিধা আছে বোরিং লাইন নি লাগবার কি হল আছে ক্ষমা ক্ষমা গাড়ি দিছন পানির বড় সুবিধা আছে আর আমার দাগা লাগিছে।
0: আচ্ছা মেগা প্রজেক্ট রে এটা পান আসুছে সব আড়ে।
2: হ্যাঁ আর মেগা আসলা তো আমি আর দোকান মারবার দিন বস তো পান যদি নদীর বর্ষা বসে কি গেলা নদীর আসলা
1: আমার বৈঠকের সঙ্গে জুড়ি হেলে আজ্ঞা আপনাকে বহুত বহুত ধন্যবাদ।
0: জোহার আজ্ঞা
2: জোহার আজ্ঞা জোহার জোহার
1: দাদা দেখো এটা কথাবার্তা তো হউতলা যে বাকি এটা আজ্ঞা করে হাড়া টিকে নেটওয়ার্ক নি পাউতে কহলে কথাবার্তা তো ভুল কো নি সুবলা টিকে টিকে কথা হেই থিতা না
0: কথা তো হেই থিতা যে
1: হ্যাঁ
0: হে যেন টি বর্ষা পাক হেই চিকে বাই লাগুছি ধোকা বতা সৌথুয়া
1: হেতি
0: লাগি টিকে অড়ুয়া অড়ুয়া লাগুছি আমকো কথাবার্তা হেবার লাগে তো কা হেলা আর দিনে ফের আইয়া করছে কথা হেমা
1: হই হই হই আর কানা কানা চাস করছন জেন নি কে
0: টিকে
1: পচরা উচরা করমা আর
0: হ্যাঁ বাকি বড়িয়া লাগলা আইয়া চাস বাস বি করুছন কবি হিসাবে গীত ফিত বি লেখুছন তাঙ্কু দেখমা বলে বড়িয়া জেন কে গলে পি গায় চরউতলে পি কাগজ কলম হাতে ধরিছন আর চলেইছন না তা কর হ্যাঁ হ্যাঁ নিসাটাকে
1: হুম জি
0: হ্যাঁ হ্যাঁ কামল জেটা কো গানা বাজনা গুটে নেই হেলে নি কে বৈঠকিটা আজ মগনি ধরে কি নি
1: দেখো বৈঠকি কে জেন্দা জীবার লাগি বাহার সিন নি কে গীত পদে জেন্দা করি।

0: দেখো এটা গীত শুনিকে তুমি ঝুমরি পড়ছ ফির গায়ে
1: নাই সে শুন তো এই গীত বাদ্যটা ঠিক কানা হেসি কি ধিকে দি ছুই নেসি কি নি বলে নাই কোন টিকে উসা আস লাগে যাসি মন তন দেখ টিকে সুসি কি নি মুই
0: হ্যাঁ জি দাদা।